0: हेलो
1: सर,
0: हेलो एकारो
1: उनको मिनी माइक है लाडी सुका
0: मिस्टर माइक है एकारो सा
1: एकारो सा
0: यस सर
1: आपुसिने तो नहीं
0: यस सर हैप्पी फादर्स डे
1: थैंक्स टू यू सर
0: यस सर
1: लोन आदम वाट तो लुलु को जिस ने सुगारे ने सुगुए ने
0: आमी
1: दुकलो वालों ने फंगा बात उठी ने लो माँ तो लो चिल्लो लोन वाले को नोके तो ये कर मौके पर कमाई चु
0: Ọlọ́run kọ́ ọ̀nùkẹ́ ẹ̀yin náà máa pẹ́ láyé lórúkọ Olúwa Ọlọ́run Amógún ẹ ò ní kánjú kú ẹ ó dẹ̀ ṣe bàbá fáwọn ọmọ yín ẹ ṣe gan sa ẹ ṣe tẹ̀kù
1: oníṣẹ́lẹ̀tọ̀
0: yes sir. Hello.
1: Hello, ẹ káàárọ̀.
0: Hello, ẹ káàárọ̀ sa.
1: Ẹ ṣe káàdì ọjọ́ kò yẹ kí ẹ ṣe káàdì kò yẹ sọ́lọ́wọ́ wọn.
0: Àmì àmì.
1: Orúkọ tèlélẹ̀ Ògùn Tádé Ṣèyáta Sọ́lọ̀ AK Ayàyẹ̀ Lẹ́mbà wà.
0: Number one, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sa.
0: Yes, sir. Happy Father's Day.
1: I say to you, sir, ẹ ti gẹ́ sa wa mọ̀ lórí o.
0: Ṣé iná fẹ́ mọ rírì bàbá yín?
1: Mo fẹ́ mọ rírì rẹ̀, àmọ́ wá bẹ̀rẹ̀ lásìkò tó wá ìyẹn wà lẹ́kọ́ ìlera. Ọlọ́run bá ń sáré gbèjì dé.
0: Ọlọ́run àgbẹ̀wò.
1: In fact, mo mọ rírì àmì Jésù, mo mọ rírì rẹ̀ nípa ẹ̀fẹ́ àìsàn. Ẹ̀kọ́ pàṣẹ gbórí lọ́wọ́ mi. Kọ́lọ̀ jẹ́ kí n lè ṣájọ́ fún un. Mo ti wù mí lọ́nà ọ̀nà ọkàn. Òrò wà kí ẹ rẹ̀. Kódà jẹ́ ọkọ mẹ́ta sí mi báyìí. Ó pa gíkẹ́ tì ń jọ yẹn ni. Kò rárá ó dúró tì mí lọ. Mo mọ rírì rẹ o, kọ́lọ̀ bá lọ rẹ̀ ilé o.
0: Ọlọ́run àti
1: ìdàgbà wà fẹ́ bá sọ ní gbèdì ní o.
0: Ọlọ́run àfa ní gbé wọn dìde. Ọlọ́run adẹ́ràn yín náà lọ́wọ́ láti ṣe ọmọ fún wọn. Láti ṣe ẹ̀tọ́ yín, láti ṣojúṣe yín fún wọn. Agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ṣe tẹ̀pẹ́ wọlé sórí ètò. God bless you.